আজ শনিবার, 13ই আষাঢ় 1948 শকাব্দ, 4ঠা জুলাই 2026 খ্রিস্টাব্দ, 19ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 4:58 হয়ে 48 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 6:22 হয়ে 14 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 20 সেকেন্ড।

0: মৎস্যজীবী বন্ধুদের জন্য আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী 7 জুলাই 2026 অর্থাৎ আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যার উপকূল বরাবর ঝোড়ো আবহাওয়া থাকার সম্ভাবনা। ঘণ্টায় 35 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কখনও কখনও হাওয়ার গতিবেগ বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই কারণে 7 জুলাই 2026 অর্থাৎ আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবী বন্ধুদের পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূল বরাবর মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে আগামী মঙ্গলবার অর্থাৎ 7 জুলাই 2026।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে ফরহত নাজ।
2: Prime Minister will also be visiting
3: প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ওর

0: registration form online at www.voters.eci.gov.in. Union Home Minister Amit Shah and Agriculture and Farmers Welfare Minister Shivraj Singh Chauhan reviewed the situation regarding below normal rainfall and its impact in certain parts of the country due to El Nino. Senior officials from various ministries and departments, including the Union Home Secretary and the Union Agriculture and Farmers Welfare Secretary, were present at the meeting yesterday. Commerce and Industry Minister Piyush Goyal has said that India is on track to achieve its $1 trillion US dollar export target, with nearly 15% of the annual exports already recorded in the first quarter of the current financial year. Addressing the Board of Trade meeting in New Delhi yesterday, Mr. Goyal said to achieve the target, goods exports will need to increase from about $440 billion US dollars to around $530 billion US dollars. Union Finance Minister Nirmala Sitharaman and her French counterpart Roland Lescure co-chaired the India-France Economic and Financial Dialogue in Aix-en-Provence city yesterday. Both the ministers recognized the value of the French Development Agency's work in India for the economic development and welcomed the prospects for future projects. In the FIFA World Cup, Argentina were leading 3-2 against Cabo Verde in extra time in their round of 32 match in Miami Gardens in the US as the thrilling encounter underway. Earlier, Egypt advanced to the round of 16 after defeating Australia 4-2 in a penalty shootout at Arlington in the US. Australia and Egypt were tied 1-1 after 90 minutes of regulation time and 30 minutes of goalless extra time. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আজকের সঞ্চয়িতা এবং গীতাঞ্জলি প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা আপনাদের জানিয়ে রাখি। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন, একটু পরেই 6:30 আজকের চাষবাস, বার্জীবী ঘটিত রোগ এবং জনস্বাস্থ্য বলবেন এ বিষয়ে ডক্টর সুরজিৎ বৈদ্য। 6:40 শুনবেন আপনার স্বাস্থ্য। এই অনুষ্ঠানে শুনবেন কথিকা কোন পাতা কোন রোগে, এর দ্বিতীয় পর্ব বলবেন ডাক্তার সুবল মাইতি। প্রাত্যহিকই শুনতে পাবেন 6:45 উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও দেবজ্যোতি লাহিড়ি। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দুর্বা সিংহ রায় চৌধুরী। 8:00 জানো অজানা শুনবেন কথিকা মাছ খেকো মাকড়সা বলবেন ডক্টর অসিত বরণ দে। 8:05 কৌতুক নাটিকা কেলোর কীর্তি রচনা স্বরাজ বসু প্রযোজনা বিশ্বনাথ দাস। 8:20 নজরুল গীতি শিল্পী সুকন্যা গঙ্গোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার বাজিয়ে শোনাবেন প্রদীপ নাগ। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও প্রিয়াসমা গঙ্গোপাধ্যায়। 12:00 বাংলার মুখ গ্রাম কালুয়া আকুব জেলা পশ্চিম মেদিনীপুর। অনুষ্ঠানটি স্টুডিও বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। দ্বিজেন্দ্র গীতি অতুল প্রসাদের গান এবং রজনীকান্তের গান শুনতে পাবেন 12:35। 1:00 রম্য গীতি। 1:45 মহিলা মহল ক্রীড়ার ভুবন উপস্থাপনায় অঙ্কিতা পাল। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান শুনবেন সাপের কামড় নিয়ে ডাক্তার গৌরাঙ্গ মান্ডির সাক্ষাৎকার। 3:00 পশ্চিমবঙ্গ বিধানসভা কক্ষে আয়োজিত পশ্চিমবঙ্গ বিধানসভা সদস্যদের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপনী অধিবেশনের সরাসরি সম্প্রচার। 5:00 ক্রীড়াঙ্গন। 5:30 সাঁওতালি নাটক। 6:00 সাঁওতালি অনুষ্ঠান। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী পর্বে যুব অনুষ্ঠান শুনবেন কথিকা সমাজ থেকে কুপ্রথা দূরীকরণে যুব সমাজের ভূমিকা, এ নিয়ে বলবেন কানাইলাল মান্ডি। পরে লোকগীতি শুনবেন বাবুলাল সোরেন ও সহশিল্পীদের কণ্ঠে।

ছটা বাজে 38 মিনিটে কৃষক ও তার পরিবার, সাতটায় কৃষি কথার আসর, সাতটা বাজে 30 মিনিটে শুনলেন বিচিত্র সংবাদ, আটটায় বাংলা গানের অনুরোধের আসর, আটটা বাজে 30 মিনিটে স্পোর্টস এক্সট্রা টাইম উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু, নটায় ভজন, নটা বাজে 15 মিনিটে আধুনিক গান, ভজন শোনাবেন প্রিয়াঙ্কা গঙ্গোপাধ্যায় এবং আধুনিক গান শুভেন্দু দাস, নটা বাজে 30 মিনিটে শুনবেন মুখোমুখি, প্রমথ নাথ বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত বন্দ্যোপাধ্যায়, দশটায় অখিল ভারতীয় সঙ্গীত কার্যক্রম খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অর্ণব চট্টোপাধ্যায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের নিবেদন, এগারোটায় কীর্তন সুমিতা সাহার কণ্ঠে, এগারোটা বাজে 10 মিনিটে বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। আশি সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথায় ছটা বাজে 15 মিনিটে সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠান শুনবেন সরোদ শিল্পী পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়, ছটা বাজে 25 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী দুর্বা সিংহ রায় চৌধুরী, ছটা বাজে 35 মিনিটে ধারাবাহিক রামচরিত মানুষের 161তম পর্ব শুনতে পাবেন, ছটা বাজে 45 মিনিটে ভজন শিল্পী শুভেন্দু দাস, সাতটা বাজে 10 মিনিটে যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় অর্পণ চিন্না, আটটা বাজে 30 মিনিটে নজরুল গীতি সুকন্যা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে শুনতে পাবেন, আটটা বাজে 45 মিনিটে আধুনিক গান দিলশা চৌধুরীর কণ্ঠে, নটা বাজে 10 মিনিটে রাসধারা, দশটা বাজে 15 মিনিটে আঞ্জুমান, এগারোটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, বারোটায় সুরভি, বারোটা বাজে 20 মিনিটে এবং একটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, দুটো বাজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার বাজে শোনাবেন প্রদীপ নাগ। সঞ্চয়িত প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টা বাজে 10 মিনিটে শুনবেন পডকাস্ট সিরিজের অষ্টম পর্ব প্রাকৃতিককে বাত আকাশবাণীকে সাথ, উপস্থাপিত হবে দেবেন্দ্র সুরারের কথা যিনি হরিয়ানা পুলিশের একজন কনস্টেবল এবং বৃক্ষরোপণ নিয়ে কাজ করছেন, পাঁচটা বাজে 35 মিনিটে উঠবসি, ছটা বাজে 10 মিনিটে এবং ছটা বাজে 30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, সাতটা বাজে 10 মিনিটে কীর্তন শিল্পী সুমিতা সাহা, সাতটা বাজে 30 মিনিটে দর্পণ, আটটায় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, আটটা বাজে 15 মিনিটে উর্দু অনুষ্ঠান কাহে কাশা, নটা বাজে 16 মিনিটে স্পটলাইট, দশটা বাজে 30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডান্স টু দি গ্রুভ, এগারোটা বাজে 10 মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা, শুরু হচ্ছে সুবদ্ধ সঙ্গীত, আজ শুনবেন শরদ বাজিয়ে শোনাবেন পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়, প্রথমে রাগ যোগিয়া কলিঙ্গারা, পরে রাগ ভৈরবী।

সুবুদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শরদ বাজিয়ে শোনালেন পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ধ্রুব সিংহ রায়চৌধুরী।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ধ্রুবা রায়চৌধুরীর সিংহ রায়চৌধুরীর কণ্ঠে। এখন ধারাবাহিক রামচরিতমানস, আজ শুনবেন এই ধারাবাহিকের 161তম পর্ব।

ধারাবাহিক রামচরিতমানস শেষ হলো। আগামীকাল শুনবেন আপনারা এই ধারাবাহিকের 162তম পর্ব। এখন শুনবেন ভজন শিল্পী শুভেন্দু দাশ।

স্টুডিওর ঘড়ির কাঁটায় সময় জানান দিয়ে দিয়েছে সকাল 7:10:55। আর ঘড়ির কাঁটার সঙ্গে সময় মিলিয়ে আজকের সুপ্রভাতের আসরে তোমার সঙ্গে গল্প করতে চলে এসেছে আমি অর্পণ। আবারও একটা ঘুমন্ত ক্লান্ত রাত পেরিয়ে চলে এলাম একটা ব্যস্ত সকালে। তবে আজকের সকালটা বলা ভালো, এই শনিবারের সকালটায় ব্যস্ততা কিন্তু কিছুটা কম হতে পারে, কারণ উইকেন্ডে অনেকেরই অফিস বন্ধ থাকে। আর এই যে রাতটা পেরিয়ে আমরা নতুন একটা দিনে এসে পৌঁছালাম, হ্যাঁ বুঝেছি হয়তো তোমার অফিস নেই বা হয়তো তোমার অফিস রয়েছে, তা অফিস থাকা বা না থাকার উপর ডিপেন্ড করে তুমি কি আজকের দিনের প্ল্যানিংটা সেরে ফেলেছ? কেনই প্ল্যানিংয়ের কথা বললাম, আসবো সেই কথায়, বলবো সেই গল্প, কিন্তু তার আগে তোমার জন্য রাখবো স্বর্ণালী রায়চৌধুরী, আমাদের যুববাণী শিল্পী বন্ধুর কণ্ঠে গান। আর গানের উপরে ফিরে আসছি আবার, তোমার সঙ্গে রয়েছি আজকের সুপ্রভাতের আসরে আমি অর্পণ, তুমি রয়েছো রেডিওর উপর থেকে।

ফিরে এলাম গানের পর, তোমার সঙ্গে রয়েছি আজকে আমি অর্পণ। আর শুনছিলাম গান যুববাণী শিল্পী বন্ধু স্বর্ণালী রায়চৌধুরীর কণ্ঠে একটি রাগ প্রধান সঙ্গীত। আর গানের ওপারে ফিরে এসে তোমাকে বলবো বলছিলাম যে আজকে কি নিয়ে গল্প করব। হ্যাঁ, সে বিষয়ে আসবো, কিন্তু তার আগে আজকের দিন ইতিহাস এই মুহূর্তে রইল তোমার জন্য আমার তরফ থেকে।

1881 খ্রিস্টাব্দের আজকের দিনে শিলিগুড়ি ও দার্জিলিং এর মধ্যে টয় ট্রেন চলাচল শুরু হয়। ভারতীয় রেলের এক অনন্য প্রতিনিধি হিসেবে মাত্র 2 ফুট চওড়া লাইনে চলাচল শুরু করে এই ট্রেন। দার্জিলিংয়ে অবস্থিত এই টয় ট্রেনের লাইন 88 কিলোমিটার দীর্ঘ। এই রেলপথের মধ্যে পড়ে ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত রেল স্টেশন ঘুম। ট্রেনটি যাত্রাপথে একদিকে যেমন রয়েছে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য, ঠিক তেমনিভাবে রয়েছে 5টি লুপ। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1999 সালে ইউনেস্কোর তরফ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচয় পায়। ১৯৪৩ খ্রিস্টাব্দের আজকের দিনে সিঙ্গাপুরের ক্যাথে সিনেমা হলে সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু

কাছ থেকে ভারতীয় স্বাধীনতা লীগ ও আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন। রাসবিহারী বসু এই বাহিনীর প্রতিষ্ঠাতা ছিলেন। মোহন সিং কর্তৃক গঠিত ভারতীয় জাতীয় সেনাবাহিনী রাসবিহারী বসু পুনর্জীবিত করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জাপান সিঙ্গাপুর দখল করে তখন এই বাহিনীর জন্ম হয়। ১৮৩১ খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের গ্রন্থের স্রষ্টা এবং শিক্ষাবিদ সমাজ সংস্কারক রামগতি ন্যায়রত্ন। জন্ম হুগলি জেলার পাণ্ডুয়ার ইলছোবা গ্রামে। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন। ১৮৫৬ সালে পড়াশোনা শেষে ন্যায়রত্ন উপাধি পান। ১৮৯৮ খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতবর্ষের অর্থনীতিবিদ ও দ্বিতীয় প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দা। জন্ম পাঞ্জাবের শিয়ালকোটে। ভারতবর্ষের শ্রম সমস্যা এই বিষয়ে তিনি পড়াশোনা করেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে। এরপর ১৯২১ সালে ন্যাশনাল কলেজ মুম্বাইয়ের অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯০২ এর আজকের দিনে প্রয়াত হন সন্ন্যাসী পরিব্রাজক স্বামী বিবেকানন্দ। উত্তর কলকাতার দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৮৬৩ সালের ১২ জানুয়ারি বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবী একমাত্র সন্তান নরেন্দ্রনাথ দত্ত। ১৮৮১ সালের নভেম্বর মাসে এফ এ পরীক্ষার জন্য প্রস্তুত হওয়ার সময় রামচন্দ্র দত্ত একবার নরেন্দ্রনাথ দত্তকে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে নিয়ে যান, আর সেখানেই তার সঙ্গে দেখা হয় রামকৃষ্ণ পরমহংসদেবের। আর এটাই হল ব্রহ্ম মুহূর্ত। আর এই মুহূর্তের পর থেকেই পরিবর্তন ঘটেছিল তার জীবনে। প্রতিষ্ঠা হল রামকৃষ্ণ আশ্রম। ১৯২৭ খ্রিস্টাব্দে আজকের দিনে প্রয়াত হন বাংলার প্রখ্যাত নাট্যকার ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে রসায়ন বিষয়ে পড়াশোনা করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে তারপর বাকি পড়াশোনা করেন। ছাত্র থাকাকালীন সময় থেকেই তিনি সাহিত্য চর্চা করতেন। ১৮৯৪ সালে অমৃতাক্ষর ছন্দে ফুলশয্যা নাটকটি রচনা করেন। ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের সবচেয়ে জনপ্রিয় নাটক আলিবাবা, আর তার রচিত বইয়ের সংখ্যা ৫৮। ১৯৬৩ খ্রিস্টাব্দে আজকের দিনে প্রয়াত হন স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের জাতীয় পতাকার নকশাকার পিঙ্গালি ভেঙ্কাইয়া। অন্ধ্রপ্রদেশের এক তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯১৬ সালে তিনি পতাকার জন্য ৩০টি সম্ভাব্য নকশাসহ একটি বই রচনা করেন। স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকার রূপকার পিঙ্গালি ভেঙ্কাইয়া।

আজকের দিনের গল্প তো তোমাকে বললাম, আর আজকের দিনের গল্পের ওপারে তোমার জন্য আরও একটা গান রাখবো। আর গানের ওপারে কি নিয়ে আজকে কথা বলবো সেই বিষয়ে আসবো, তবে তার আগে ওই যে তোমাকে বলছিলাম গান, আপাতত তোমার জন্য রাখলাম স্বর্ণালী রায়চৌধুরীর কণ্ঠে একটি রাগ প্রধান গান। তার উপরে ফিরে আসছি আবার, তোমার সঙ্গে রয়েছি আজকের সুপ্রভাতের আসরে আমি অর্পণ, আর তুমি রয়েছো আমার সঙ্গে রেডিওর ওপার থেকে।

ফিরে এলাম গানের পর। তুমি শুনছিলে স্বর্ণালী রায়চৌধুরী যুববাণী শিল্পী বন্ধুর কণ্ঠে একটি রাগপ্রধান গান, আর তার ওপারে তোমার সঙ্গে আবারও গল্প করার জন্য ফিরে এলাম আমি অর্পণ। আর তোমাকে যেটা বলছিলাম যে আজকে কি নিয়ে গল্প করব তোমার সঙ্গে, আজকে স্টুডিওতে যখন আসছিলাম তখন একটা লাইন খুব মনে পড়ছিল। সেই লাইনগুলো হলো, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আর সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন কি করব আর কি করব না সেই সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে আমাদের ওপর। বিষয়টা ঠিক বোধগম্য হলো না, তাই তো? বেশ দাঁড়াও তোমাকে বুঝিয়ে বলছি। আমাদের রোজকার জীবনে ভারসাম্য রাখাটা কিন্তু খুব দরকার, আর এই ভারসাম্য রাখতে গেলে আমাদের জীবনে কিছু উপকরণ চলে আসে। আর এই যে উপকরণগুলোর কথা বললাম তোমাকে, সেই উপকরণগুলোর মধ্যে প্রথমেই যার কথা বলতে হয় তার নাম হলো সময়। আর সময়ের সঙ্গে আরও একটা বিষয় কিন্তু উপকরণ হিসেবে জুড়ে রয়েছে, সেটা হলো প্ল্যানিং। ছোটবেলা থেকেই আরও কতকগুলো লাইন আমরা অনেকবার শুনে এসেছি, সেটা হচ্ছে, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। আমরা আমাদের রোজকার জীবনে যেভাবে সময়টাকে অতিবাহিত করছি সঠিকভাবে কি অতিবাহিত করছি এটা কি কখনো ভেবে দেখেছো? আর আমাদের রোজকার জীবনে আমরা যা উপার্জন করি সেই উপার্জন যদি আজকে উপার্জন নাও করতে পারো তো কালকে করে নিতে পারবে, কিন্তু তোমার জীবনে যে সময়টা চলে গেছে সেই সময়টাকে কি তুমি আবার টাইম মেশিনে করে ব্যাক করে ফিরিয়ে আনতে পারবে? পারবে না। আর এই সময়টাকে গুরুত্ব দিতে গেলেই আরও একটা জিনিস চলে আসে, ওই যে বলছিলাম প্ল্যানিং। এই প্রপার প্ল্যানিং ছাড়া অনেক সময় তোমার জানা কাজ কিন্তু অজানা হয়ে পড়ে, আর তখন আফসোস ছাড়া কিন্তু কিছুই করার থাকে না। ছোটবেলায় গুরুজনরা বলতো, আগে থেকে যদি তুমি গোটা দিনের প্ল্যানটা করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমাকে গোটা দিনে আর কোনো সমস্যায় পড়তে হবে না। আর এইটাই হচ্ছে মেন এজেন্ডা তোমার কাছে। তুমি যদি আগের দিন রাত্রিরেই গোটা দিন মানে পরের গোটা দিন সকালে যা যা করবে বা বিকেলে যা যা করবে বা সন্ধেবেলা যা যা করবে সেই প্ল্যানটা করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমাকে খুব একটা চাপে থাকতে হবে না। কিন্তু আমরা সেই টু ডু লিস্টটা তো করি, কিন্তু সেই টু ডু লিস্ট অনুযায়ী সঠিকভাবে কি চলতে পারি? পারি না। এইখানেই হচ্ছে মূল সমস্যা। সাধারণ মানুষ বেঁচে থাকতে গেলে কিছু প্ল্যানিংয়ের শরণাপন্ন হয়। সেই তালিকায় যেমন রয়েছে পার্সোনাল প্ল্যানিং, ঠিক তেমনিভাবে রয়েছে ফিনান্সিয়াল প্ল্যানিং, আবার অন্যদিকে রয়েছে প্রফেশনাল বা অর্গানাইজেশনাল প্ল্যানিং। আর এই যে এতগুলো প্ল্যানিংয়ের কথা বললাম, এতগুলো পি, এবার তুমি ভাবছো যে অর্পণ এতগুলো প্ল্যানিংয়ের কথা বললো বটে, কিন্তু সবগুলোকেই কি সমানভাবে গুরুত্ব দিতে হবে? মানে যদি একটাকে একটু কম গুরুত্ব দিই আর একটাকে যদি একটু বেশি গুরুত্ব দিয়ে দিই, মানে দিয়ে ফেলি আর কি, মানে আমি চাইছি না দিতে দিয়ে ফেললাম, তাহলে কি খুব একটা চাপ হবে আমার জীবনে? হ্যাঁ, এটা তোমার জিজ্ঞাসা, তাই তো? তাহলে সেই অনুযায়ী তোমাকে বলি, গাড়ি মানে একটা চার চাকা গাড়ির ক্ষেত্রে যেমন চারটে চাকাই খুব ইম্পর্টেন্ট, মানে একটা টায়ার যদি কোনোভাবে লিক করে যায় তাহলে যেমন তুমি গাড়িটাকে সঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারবে না, ঠিক তেমনিভাবে তোমার জীবনের এই বিভিন্ন যে পিগুলোর কথা বললাম সেই বিভিন্ন প্ল্যানিংয়ের কিন্তু প্রত্যেকটাকে গুরুত্বপূর্ণ হিসেবে তোমাকে ভাবতে হবে, গুরুত্ব দিয়ে প্রত্যেকটা প্ল্যানিংকে কিন্তু দেখতে হবে। কারণ তুমি যদি সেগুলোকে গুরুত্ব না দাও তাহলে কিন্তু ওই প্ল্যানিংগুলো তোমাকে গুরুত্ব দেবে না, তখন কিন্তু তুমি পড়বে মহা ফেসাদে। তাই তোমাকে বলছি যে আগে থেকে প্ল্যানিংটা যদি করে রাখা যায় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু ইম্পর্টেন্ট বলছিলাম, তাই তো? মানে ইম্পর্টেন্ট তো ঠিক আছে, কিন্তু কিভাবে ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, এই যে কথাগুলো সেগুলো তো বাকি রয়েছে নাকি, সেই কথাগুলো বলবো। তবে তার আগে যুববাণী শিল্পী বন্ধু স্বর্ণালী রায়চৌধুরীর কণ্ঠে আরও একটা রাগপ্রধান গান রইল তোমার জন্য, আর তার ওপারে ফিরে আসছি আবার তোমার সঙ্গে। রয়েছি আজকে আমি অর্পণ আর রেডিও রোপার থেকে, তুমি রয়েছো তো আমার সঙ্গে।

শুনছিলাম গান যুবভানী শিল্পী বন্ধু স্বর্ণালী রায়চৌধুরীর কণ্ঠে। আর গান শুনতে শুনতে আবারও ফিরে এলাম আজকের সুপ্রভাতের আসরে। তোমার সঙ্গে রয়েছি আমি অর্পণ। আর গানের আগে তোমাকে বলছিলাম যে প্রতিটা প্ল্যানিং সেটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু কীভাবে? আচ্ছা, প্রথমেই যদি পার্সোনাল প্ল্যানিংয়ের কথায় আসি তাহলে বলতেই হয় আমরা আমাদের জীবনে চেষ্টা করি একটা গোলের মধ্যে দিয়ে নিজেদের জীবন কাটাবো। আর সেই গোলের মধ্যে একদিকে যেমন রয়েছে ক্যারিয়ার বা এডুকেশন, ঠিক তেমনিভাবে অন্যদিকে রয়েছে রিলেশনশিপ। সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রি প্ল্যানিং করেই রাখি। আর আমরা যখন একটা গোল বা একটা টার্গেট সেট করি আমাদের জীবনে, তখন সেই মতো আমরা চেষ্টা করি যে সেই গোল বা টার্গেটটাকে অ্যাচিভ করতে। ঠিক তেমনিভাবেই পার্সোনাল প্ল্যানিংয়ের কথা বলতে বলতে আরও একটা সুতোয় বাঁধা প্ল্যানিং চলে আসে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল প্ল্যানিং। হ্যাঁ, মোটামুটি 18 বছরটা যখন আমাদের অতিক্রম হয়, ঠিক তারপর থেকেই ফিনান্সিয়াল প্ল্যানিং কিন্তু আমরা কম বেশি সবাই শুরু করে দিই। আর সত্যি কথা বলতে কি জানো, তোমাকে শুরুতে প্ল্যানিংয়ের যে ভাগগুলোর কথা বলছিলাম, আদতে কিন্তু প্রত্যেকটা প্ল্যানিং প্রত্যেকটার সঙ্গে কানেক্টেড। পার্সোনাল প্ল্যানিংয়ের সঙ্গে ফিনান্সিয়াল প্ল্যানিং যেমন অদৃশ্য সুতোয় বাঁধা, ঠিক তেমনিভাবেও কিন্তু আরও একটা প্ল্যানিং, সেটা হচ্ছে অর্গানাইজেশনাল প্ল্যানিং, সেটাও কিন্তু একটা অদৃশ্য সুতোয় বাঁধা। পার্সোনাল প্ল্যানিংয়ের ক্ষেত্রে যেটা বলছিলাম তোমাকে যে আমরা চেষ্টা করি টার্গেট অ্যাচিভ করতে, ঠিক তেমনি ফিনান্সিয়াল প্ল্যানিংয়ে আমাদের জীবনে মানি ম্যানেজমেন্ট বা ফিউচার প্ল্যান করা, এই বিষয়গুলো কিন্তু খুব দরকার। তবে এই মানি ম্যানেজমেন্টের কথায় একটা জিনিস কিন্তু আমার মনে পড়লো, সেটা হচ্ছে আমার দাদু এবং বাবা দুজনের কাছ থেকে একটা জিনিস শিখেছি যে জমানো টাকাকে সুরক্ষিত রাখতে একমাত্র উপায় ফিক্সড ডিপোজিট করে দেওয়া। কিন্তু এই ফিক্সড ডিপোজিট

0: করতে গিয়ে একটা বিষয় আমরা ভুলে যাই, সেটা হচ্ছে ইনফ্লেশন। আমরা যদি ইনফ্লেশনের কথা মাথায় রাখি তাহলে দেখবে ফিক্সড ডিপোজিটের রিটার্নের পরিমাণ কিন্তু খুবই কম। আর তুমি যদি রিস্ক নিয়ে একটু চাপ নিয়ে নাও জীবনে, নিয়ে যদি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে SIP ইনভেস্ট করো, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারো, বা সরকারি যে পাবলিক ফান্ডগুলো রয়েছে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সেখানে ইনভেস্ট করতে পারো, তাহলে দেখবে তোমার ভবিষ্যতের জন্য তুমি ফিনান্সিয়াল প্ল্যানিং কিন্তু খুব সহজেই করতে পারবে। তোমায় কিন্তু হঠাৎ করে ঘেঁটে যেতে হবে না। তবে এই যে প্ল্যান, সেই প্ল্যান করে ফেলার পর সব কিছু ফাইনাল, তারপরেও কি বিষয়টা ঘেঁটে ঘন্ট হয়ে গেছে কখনো? হ্যাঁ, সেই গল্প তোমাকে বলবো। তবে জীবনের এই ভারসাম্য রক্ষা করতে গেলে প্ল্যানিং যেমন কাজে লাগে, টাইম যেমন কাজে লাগে, ঠিক তেমনিভাবে জীবনের ভারসাম্য বলতে আমার একটা জিনিসের কথা মনে পড়ে, সেটা হচ্ছে মেলায় তো আমরা সবাই যাই, এবং মেলা হলে মানে আমার বাড়ির পাশে বা তোমার বাড়ির পাশে যদি মেলা হয় তাহলে খুব মনটা খুশি খুশি হয় যে ঠিক আছে, সকালবেলা আস্তে আস্তে মেলা খুলছে, বিভিন্ন যন্ত্রপাতি টেস্টিং হচ্ছে এবং বিভিন্ন দোকানগুলো আস্তে আস্তে বসছে, আর সন্ধেবেলা হলেই মেলা কিন্তু পুরো দমে চলতে থাকে। আর সেই সময় আমাদের ওই আগে থেকে প্ল্যান করা থাকে যে হ্যাঁ ওই সময় না ওই দিন আমি অমুক জায়গায় যে মেলাটা হচ্ছে সেখানে যাব। তাই মেলায় একটা জিনিস, যে জিনিসটা আমাদের জীবনের সঙ্গেও কোনো না কোনোভাবে যুক্ত, সেটা হচ্ছে নাগরদোলা। হ্যাঁ, আমরা তো সবাই চাই যে আমরা যেভাবে চাইব জীবনটা সেভাবেই গড়াবে, খুব স্বাভাবিকভাবেই আমরা চাই সেটা, আমাদের জীবনটা যাতে সাফল্য দিয়ে মোড়া থাকে। কিন্তু সবসময় কি সেটা হয় বলো? কোনো কোনো সময় আমাদের জীবনে বিফলতা ফিরে আসে কি? আসে না? আসে তো। আর সেই সফলতা আর বিফলতার কথা বলতে গিয়ে আমরা অনেক সময় অনেক জিনিসের সঙ্গে নিজেকে তুলনা করি, কিন্তু আমি তুলনা করি আরও একটা জিনিস বা আরও একটা বিষয়ের সঙ্গে, সেটা হচ্ছে নাগরদোলা। নাগরদোলা যে মানুষগুলোকে কিছু সময় আগে ওপরে নিয়ে যায়, নাগরদোলা কিন্তু সেই মানুষগুলোকেই কিছু সময় পরে আবার নিচে নিয়ে চলে আসে। কিসের পার্থক্য? শুধু সময়ের পার্থক্য। আর আমরা এই সময়টার দিকে একটু খেয়াল করি না, আমরা ভাবি যে না সময় দিলেই তো আমার জীবনটা নষ্ট, কিন্তু না, একটু সময় দিয়ে দেখো না তোমার জীবনটায় সফলতা ফিরে আসে কিনা। আপাতত মেলার গান রইল তোমার জন্য অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠে, আর গানের ওপারে, মেলার গানের ওপারে তোমার সঙ্গে রয়েছি আমি অর্পণ, ফিরে আসবো তো, রয়েছো তো তুমি রেডিওর ওপার থেকে।
1: আমাদের বকুল তলায় ভিড় জমেছে,

শুনছিলাম মেলার গান অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠে। আর গান শুনতে শুনতে আবারও ফিরে এলাম আজকে এর সুপ্রভাতের আসরে। তোমার সঙ্গে রয়েছি আমি অর্পণ। আর তোমাকে যেটা বলছিলাম যে বিভিন্ন ধরনের প্ল্যানিং করার পরেও আমাদের জীবনে কি সবসময় সফলতা আসে? আসে না। আমরা চাই আমাদের জীবনটা যেন আমাদের মতো, আমাদের যেটা চাহিদা সেই অনুযায়ী চলতে থাকুক, কিন্তু সেটা তো হয় না। এই যে প্ল্যানিংয়ের কথা তোমাকে বলছিলাম, আমরা যদি সারাদিনের প্ল্যানিংটা আগে থেকেই করে রাখতে পারি, এই ধরো তোমার পরের দিন কী কী মিটিং রয়েছে সেগুলো যদি আগে থেকেই চেক করে রাখতে পারো, এবং আরেকটা একটা জিনিস যেটা হচ্ছে কোনো মিটিং যেন একটার উপর আরেকটা ওভারল্যাপ না করে যায়, সেই সময়টা যদি দেখে নিতে পারো, তাহলে দেখবে তোমার জীবনটা কিন্তু খুব একটা ঘেঁটে যাচ্ছে না, খুব স্মুথ ওয়েতে কিন্তু তোমার জীবনটা যাচ্ছে। আর সেই সঙ্গে আরও একটা বিষয়, মানে আজকে ধরো দিনটা শনিবার, মানে একটু তুমি আলসেমি রয়েছে তোমার জীবনে, এই আলসেমির সঙ্গে আরও একটা বিষয় কিন্তু জুড়ে রয়েছে, সেটা হচ্ছে আজকে তোমার স্কুলের বা কলেজের বন্ধুদের সঙ্গে সন্ধেবেলা একটা গেট টুগেদার আছে। হ্যাঁ, আগে থেকেই প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করেই প্ল্যান।

প্ল্যানটা উড়ে এসে জুড়ে বসেনি তোমার জীবনে, প্ল্যানটা ছিল, কিন্তু ব্যাপারটা কি হয়েছে না, হঠাৎ করেই মিটিং আসার পরে বা হঠাৎ করেই কতগুলো কাজ চলে আসার ফলে পুরো জিনিসটা ঘেঁটে ঘ হয়ে গেছে। মানে তোমার অ্যাটেন্ড করার দরকার ছিল কিন্তু সেই অনুষ্ঠানটায়, কিন্তু তুমি বেশ বুঝতে পারছো, মানে সকালে বসেই বেশ বুঝতে পারছো তুমি না ঠিক অ্যাটেন্ড করতে পারবে না। তো এক্ষেত্রে কি হলো না, তোমার জীবনে কাজকে গুরুত্ব দিতে গিয়ে এই যে পার্সোনাল গেট টুগেদারগুলো রয়েছে, সেই যে যেখান থেকে তুমি সারাদিনের ক্লান্তির পর একটু বাঁচার রসদ খুঁজে পাও, সেই বিষয়গুলো কিন্তু তুমি খুঁজে পাচ্ছ না, কারণ তুমি তো ঘেঁটে যাচ্ছ সকালবেলা। তাই তোমাকে বলি কি, একটা ছোট্ট ডায়েরি কিন্তু মেনটেন করতেই পারো। তোমাকে একজনের কথা বলি, সেটা হচ্ছে শার্লক হোমস। শার্লক হোমসের যে সবথেকে বড় শত্রু প্রফেসর মরিয়াটি, তার কথা মনে আছে তোমার? তিনি কিভাবে শেডিউল করতেন সেটা মনে আছে? তিনি একটা ছোট্ট কালো পকেট ডায়েরিতে সব কিছু লিখে রাখতেন, মানে তার ডেস্ক, তার ড্রয়ার সমস্ত কিছু যদি খুঁজে ফেলাও হয় তাহলে তিনি কোথায় কি প্ল্যান করে রেখেছেন সেটা কিন্তু কি করে জানবে তুমি, সেটা কিন্তু তোমায় ভাবতে হবে, কারণ তার কিন্তু কোনো উপায় নেই একমাত্র ওই ডায়েরিটা বাদ দিয়ে। তো তুমিও সেরকম একটা ডায়েরি কিন্তু মেনটেন করতে পারো যেখানে এই বিষয়গুলো লেখা থাকবে যে তুমি কখন কোথায় কি প্ল্যান করছো, কিভাবে যাচ্ছ। তবে আপাতত তোমার জন্য যুববাণী শিল্পী বন্ধু স্বর্ণালী রায়চৌধুরীর কণ্ঠে রাখলাম আরও একটা রাগপ্রধান গান, আর সেই গানের ওপারে ফিরে আসছি আবার। তোমার সঙ্গে রয়েছি আমি অর্পণ, তুমি রয়েছো আমার সঙ্গে রেডিওর ওপার থেকে।

যুববাণী শিল্পী বন্ধু স্বর্ণালী রায়চৌধুরীর কণ্ঠে একটি রাগ প্রধান গান শুনতে শুনতে ফিরে এলাম আবার তোমার সঙ্গে, রয়েছি আমি অর্পণ। আর এবারে কথায় কথায় আসরে তোমাকে এক সিংহ আর চাষির গল্প বলবো। বিষয়টা কীরকম, না একটা চাষি, সে তার পাঁচটা গরুদের নিয়ে থাকতো এবং তার সঙ্গে থাকতো তার স্ত্রী। এবার চাষি এবং সেই সঙ্গে যে তার স্ত্রী, তারা দুজনে মিলে বেশ ভালোভাবেই তাদের সংসারটা চালাচ্ছিল, কারণ চাষি সকালবেলা চাষবাস করতো আর গরু যারা ছিল আর কি, যে পাঁচটা গরু, তাদের দুধেই মোটামুটি তার সংসার চলে যেত। এবার হয় না আমাদের জীবনে বিনা মেঘে বজ্রপাত, ঠিক তার জীবনেও এরকম একটা ঘটনা ঘটল। একদিন চাষির গোয়াল ঘরের দরজা খোলা ছিল আর সেই দরজা দিয়ে একটা সিংহ ঢুকে পড়ল গোয়াল ঘরে। চাষি তখন ব্যাপারটা বুঝতে পারল এবং সে বুঝে একটা ফন্দি আঁটল। সে সিংহটাকে ভাবল যে একটু দেখি সিংহটার ওপর একটুখানি ফ্যাসাদ করা যাক, মানে সিংহটাকে একটু মহা ফ্যাসাদে ফেলে দিই। কীরকম না, সে গোয়াল ঘরের দরজাটাকে বাইরে থেকে বন্ধ করে দিল, শিকল তুলে দিল। এবার সিংহ তো ভাবছে যে কী করবো, কী করে করবো, কী করে বেরোবো, এই সমস্ত চিন্তাভাবনা করতে করতে সে গরুদের ওপর আক্রমণ করতে শুরু করেছে। গরুদের ওপর আক্রমণ করেছে এবং আক্রমণ করার পর যখন দরজাটা খুলে দিয়েছে চাষি, তখন সে বেরিয়ে গেছে। সিংহটাকে মহাফ্যাসাতে পড়তে গিয়ে বা ফেলতে গিয়ে চাষি কিন্তু নিজেই মহাফ্যাসাতে পড়ে গেল। এটা কিন্তু তখন সে বুঝতে পারল যখন সিংহটা পালিয়ে গেল। সে ভেবেছিল আমি সিংহটাকে যদি একটুখানি দেখি, বেশ ফ্যাসাদে ফেলে দিই, তাহলে খুব মজা হবে। কিন্তু সেই মজাটা তার জীবনে সাজা হয়ে ফিরে এলো। এরকম অনেক ডিসিশন আমরা নিয়ে নিই, ভাবি যে না এটা আমার দ্বারা হয়ে যাবে, এটা কোনো ব্যাপারই না, আমরা ওভার কনফিডেন্স হয়ে যাই আমাদের জীবনে। কিন্তু সেই ওভার কনফিডেন্সটা আমাদের দিকে যে বুমেরাং হয়ে ফিরে আসতে পারে সেটা কিন্তু আমরা ভেবে দেখি না। তবে তোমাকে আজকে এই যে আসো সুপ্রভাতে, সেখান থেকে সাইন অফ করার সময় চলে এসেছে, তোমাকে এটাই বলবো যে তোমার মুখের হাসিটা বজায় রেখো। তোমার মুখের হাসিটা সবসময় বজায় রাখার কারণ হচ্ছে তোমার পাশে যে মানুষটা রয়েছে সেই মানুষটা কিন্তু তোমার মুখের হাসিটার জন্যই অপেক্ষা করছে। আর আরও একটা বিষয় বলতেই হয়, সেটা হচ্ছে তোমার জীবনেও কিন্তু একটা তুই রয়েছে, সেই তুইটার খেয়াল কিন্তু সবসময় রেখো। আবার কোনো একদিন অন্য কোনো এক আসরে কথা হবে, গল্প হবে, ততক্ষণের জন্য তোমাকে এটাই বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, আর গানে গানে গানে গানে তোমার জন্য শেষ মুহূর্তে রইল রূপক তেয়ারি। আবার কোনো একদিন অন্য কোনো এক আসরে, টাটা।

নজরুল গীতি শুনলেন সুকন্যা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন আধুনিক গান, শিল্পী দিলাশা চৌধুরী। প্রথম গানটির কথা লিখেছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়।

শুনলেন দিলাশা চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেনশর্মা। রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচি আজও

0: চলবে। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে গতকাল এই অনুষ্ঠানের উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। ওই মঞ্চ থেকে বিধানসভার আধুনিকীকরণে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুদিনের ওরিয়েন্টেশন কর্মসূচিতে নবনির্বাচিত বিধায়কদের আইন প্রণয়ন, আর্থিক কার্যপ্রণালী, বিশেষাধিকার, নৈতিকতা এবং নেভা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকার প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য ইউনিক নম্বর চালু করবে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গতকাল এক শিক্ষা মেলার উদ্বোধন করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, কোনো ছাত্র কলেজে ভর্তি হয়ে দুবছর পর রোজগারের প্রয়োজনে তার শিক্ষা গ্রহণ বন্ধ রাখতে পারেন এবং পরবর্তীকালে তা আবার শুরু করতে পারবেন। এর জন্য আধার নম্বরের মতো তাদের ইউনিক নম্বর চালু করা হবে। এর ফলে ওই ছাত্রকে মার্কশিট নিয়ে ঘুরতে হবে না, ইউনিক নম্বরের মাধ্যমেই তার শিক্ষাগত যোগ্যতার যাবতীয় তথ্য পাওয়া যাবে। রাজ্য সরকার 100 বেশি থানায় পুলিশ ইন্সপেক্টর পদে রদবদল করেছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলারই বেশ কিছু থানায় 108 জন পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে বলে রাজ্য পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস উপলক্ষে দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছেন। 1902 সালের আজকের দিনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে স্বামী বিবেকানন্দের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন। এক বার্তায় উপরাষ্ট্রপতি স্বামী বিবেকানন্দকে একজন মহান দেশপ্রেমিক, দার্শনিক ও আধ্যাত্মিক দূরদর্শী হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে বার্তায় স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বলেন, ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা ও জাতীয় চেতনাকে বিশ্বব্যাপী স্বীকৃতি এনে দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান অতুলনীয়। আজ আন্তর্জাতিক সমবায় দিবস, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। এবারে সমবায় দিবসের মূল প্রতিপাদ্য শান্তিপূর্ণ পৃথিবীর জন্য সমবায়। আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ সমবায় কর্মী, মহিলা, ক্ষুদ্র উদ্যোক্তা এবং কৃষকদের শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যের সমবায় ক্ষেত্রে বিপ্লব আনতে দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়া সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। কলকাতায় গতকাল কেন্দ্রীয় সমবায় দপ্তরের 5 বছর পূর্তি উপলক্ষে সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বিগত সরকার সমবায় দপ্তরের অপব্যবহার এবং দুর্নীতি করেছে। পূর্বতন শাসক দলের নেতা মন্ত্রীরা সমবায় ব্যাংকের টাকা লুট এবং সমবায় সমিতিগুলিকে বিক্রি করে দিয়েছে। সমবায় দপ্তরের আধিকারিক ও সমবায়ের সঙ্গে যারা যুক্ত প্রত্যেককে পরিশ্রম ও একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এর ফলে পশ্চিমবঙ্গ সমবায় ক্ষেত্রে সারা দেশে পথ দেখাতে পারবে।
1: আমাদের মূল লক্ষ্য নয় আমাদের করতে হবে, আমাদের থেকে কয়েকজন আগে এগিয়ে গেছে ভারত দেশের অন্যান্য রাজ্য। অথচ পশ্চিমবঙ্গের আমজনতার সুবিধার্থে এত ভালো প্রকল্প এখানে চালু করতে দেননি বিগত দিনের গভর্নমেন্ট। তাহলে আমাদের কাজ করতে গেলে যারাই সমবায়ের সঙ্গে জড়িয়ে আছেন, যারাই সামনে আমার বক্তব্য শুনছেন, আপনার এই বার্তাটা ছড়িয়ে দিতে হবে আপনাদেরকে, আমাদের পরিশ্রম করতে হবে।
0: পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে আন্দোলনে অশান্তি ও হিংসার ঘটনা খতিয়ে দেখতে এনআইএর আধিকারিকরা গতকাল আবারও মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যান। বেলডাঙ্গা থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেন তারা। বড়ুয়া মোড়ে যাদের দোকানঘর ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ, সেই ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়। জামিনে ছাড়া পাওয়া শওকত আলী ও তার বাবা হায়দার আলীর সঙ্গেও কথা বলেন এনআইএর আধিকারিকরা। উল্লেখ্য, গত 16 জানুয়ারি বেলডাঙ্গার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় ঝাড়খণ্ডে। তার দেহ নিয়ে 12 নম্বর জাতীয় সড়ক ও রেললাইনে প্রায় 10 ঘণ্টা অবরোধ চলে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিহারে এক পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগে 17 জানুয়ারি বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ প্রদর্শন, দোকান, বাস, লরিতে ভাঙচুর চালানো হয়। রণক্ষেত্র হয়ে ওঠে বেলডাঙ্গা। কলকাতার আনন্দপুর থানায় দায়ের হওয়া দুর্নীতি ও প্রতারণা মামলায় পুরসভার 108 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এর আগে গোয়েন্দা বিভাগের একটি মামলায় বিচার বিভাগেও হেফাজতে ছিলেন সুশান্ত। হাওড়া জেলা পরিষদের নতুন বোর্ড গঠিত হয়েছে। গতকাল এক বিশেষ বৈঠকে সর্বসম্মতিক্রমে গোপা ঘোষকে সভাধিপতি এবং তুষার ঘোষকে সহসভাধিপতি নির্বাচিত করা হয়।

উত্তর চব্বিশ পরগনার কামারহাটি পুরসভাতেও নতুন পুর বোর্ড গঠিত হয়েছে। গোপাল সাহা অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দেওয়ার পর সুশান্ত চ্যাটার্জি নতুন পৌর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বোর্ডের বাকি সদস্যদের সঙ্গে সহমতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত বলে নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করা সুশান্তবাবু জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় দুষ্কৃতীরা বিজেপি কর্মী মনু সাউকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই বিজেপি কর্মী। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর বেলা সাড়ে বারোটায়।

আকাশবাণী কলকাতায় এতক্ষণ সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছিলেন গিটার শিল্পী প্রদীপ নাগ, রাগ ভীমপলশ্রী, তবলা সঙ্গতে সমীর নন্দী।

শুনলেন কীর্তন, পরপর দুটি গান শুনলেন। প্রথম গানটি লেখক গোবিন্দ দাস এবং পরের গানটি জ্ঞান দাস, শিল্পী সুমিতা সাহা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। স্টুডিওর ঘড়িতে সময় 7:30। এখন শুনবেন দর্পণ উপস্থাপনায় সঞ্চিতা নন্দী।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন হিন্দি ছায়াছবির গান। এ অনুষ্ঠানে শুনবেন গীত ছবি থেকে গান, প্রথম শিল্পী মোহাম্মদ রফি।

শুনছিলেন হিন্দি ছায়াছবির গান। গীত ছবি থেকে আমরা শুনছিলাম দুখানি গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন খেলার খবর।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাউন্ড অফ সিক্সটিনের প্রথম ম্যাচে মরক্কো ক্যানাডার বিরুদ্ধে খেলবে, ফ্রান্স খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে। ভারত আজ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি। লর্ডসে আগামীকাল মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে, আর শুরুতেই ফিফা ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ সিক্সটিনের প্রথম খেলায় ক্যানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। রাউন্ড অফ 32-র শেষ ম্যাচে কলম্বিয়া ঘানাকে 1-0 গোলে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে উঠেছে। এদিকে রুদ্ধশ্বাস ম্যাচে অতিরিক্ত সময়ের খেলায় আর্জেন্টিনা কেপ ভার্দেকে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে উঠেছে। আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি 29 মিনিটে প্রথম গোল করেন। 59 মিনিটে কেপ ভার্দের হয়ে সমতা ফেরান দেওর দুয়ার্তে। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায়

অতিরিক্ত সময়ে খেলা করালে 92 মিনিটে আর্জেন্টিনার লিসান্দ মার্টিনেজ গোল করেন। 103 মিনিটে কেপ ভার্ডদের সিডনি লোপেজ ক্যাব্রাল ফের সমতা ফেরান। এরপর 111 মিনিটে কেপ ভার্ডদের দিনের আত্মঘাতী গোলে আর্জেন্টিনা ম্যাচ জিতে যায়। এছাড়া গতরাতের অন্য খেলায় পেনাল্টি শুটআউটে মিশর অস্ট্রেলিয়াকে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনা মিশরের এবং কলম্বিয়া সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে আজ 5 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে ভারত 14 ওভার 2 বলে 3 উইকেট হারিয়ে 140 রান করেছে। এদিকে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে এই ম্যাচে ভারতীয় দলে অভিষেক হয়েছে বাঁহাতি ব্যাটার বৈভব সূর্যবংশীর। মাত্র 15 বছর 3 মাস 9 দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার কৃতিত্ব অর্জন করলেন বৈভব। সঞ্জু স্যামসনের পরিবর্তে ভারতীয় দলে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন বৈভব। উল্লেখ্য, বুধবার চেস্টারলেস স্ট্রিটে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়। লর্ডসে আগামীকাল মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। দুই দলই টুর্নামেন্টে অপরাজিত। অস্ট্রেলিয়া সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে এবং ইংল্যান্ড সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 40 রানে হারিয়ে ফাইনালে উঠেছে। এই নিয়ে চতুর্থবার মহিলাদের টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই দল। গলে 4 দিনের দ্বিতীয় বেসরকারি টেস্টের আজ তৃতীয় দিনে শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে। ভারতের এ দল প্রথম ইনিংসে 5 উইকেটে 531 রান করেছে। সাই সুদর্শন 168, দেবদত্ত পাড্ডিকাল 94, অধিনায়ক ধ্রুব জুরেল 53 রান করেন। সারাংশ জৈন 63, আকিব নবী 30 রানে অপরাজিত। ভারত এখন শ্রীলঙ্কা এ দলের প্রথম ইনিংসের থেকে 165 রানে এগিয়ে রয়েছে। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করেছিল 366 রান। কামরাবাদ উচ্চ বিদ্যালয়ে অনূর্ধ্ব 15 দত্তু ফতকার ট্রফি ক্রিকেটে বিজয়ী হয়েছে। আজ ফাইনালে তারা VJD পদ্ধতিতে 6 উইকেটে পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠকে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে আদর্শ বিদ্যাপীঠ 133 রান করে। জবাবে কামরাবাদ স্কুল 4 উইকেটে 114 রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। কলকাতা ময়দানে শতবর্ষ প্রাচীন এরিয়ান ক্লাবের এই মরশুমে ফুটবল জার্সির উদ্বোধন করা হয়েছে। প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ, ক্লাবের সম্পাদক সমর পাল প্রমুখ উপস্থিত ছিলেন। কলকাতা প্রিমিয়ার লিগের অন্যতম দল এরিয়ান দলের এবার নেতৃত্ব দেবেন সুব্রত ঘোষ। মোহাম্মদ ফিরোজ শাহ অধিনায়ক হয়েছেন। অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউর উইম্বলডন টেনিসের শেষ 16-এ পৌঁছেছেন। আজ পুরুষদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডের ম্যাচে মিনাউর মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যাকারি ভাজদাকে 6-2, 5-7, 6-2, 6-4 সেটে হারিয়ে দিয়েছেন। মহিলাদের সিঙ্গলসের ইটালির জ্যাসমিন পাওলিনি গ্রিসের মারিয়া সাকারিকে 6-1, 6-2 সেটে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠেছেন। এদিকে দ্বিতীয় বাছাই কাজাখস্তানের এলিনা রিবাকিনা বেলজিয়ামের এলিস মার্টেন্সের কাছে 6-7, 1-6 সেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আর এরই সঙ্গে শেষ হলো খেলার খবর। এরপর আপনারা খবর শুনতে পাবেন রাত 10টায়।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে সানন্দে অত্যাধুনিক চিপ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেছেন। এর ফলে চিপ উৎপাদন ব্যবস্থা শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পশ্চিম এশিয়া সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকট সময়োপযোগী সিদ্ধান্ত ও যথাযথ কূটনীতির মাধ্যমে ভারত সফলভাবে মোকাবিলা করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। তিনি আজ রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে 20 জুলাই থেকে চলবে 13 আগস্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, কোনো বিধায়ক জনস্বার্থ প্রশ্ন তুললে সরকারের তা ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে আগামী সোমবার কলকাতায় আসছেন। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16-এ কানাডা মরক্কোর বিরুদ্ধে এবং প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে সানন্দে সিজিসেমির অত্যাধুনিক আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট প্ল্যান্টের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের পাশাপাশি বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই উদ্যোগটি ভারতের বৈদ্যুতিন বিপ্লবের পরবর্তী ধাপ, যে বিপ্লব ইতিমধ্যে ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশে পরিণত করেছে। সানন্দের এই কেন্দ্রটি দেশের অভ্যন্তরীণ চিপ উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করবে, প্রযুক্তিগত স্বনির্ভরতা বৃদ্ধি করবে এবং বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে। তিনি আশা করেন, এই যুগান্তকারী প্রকল্পের মাধ্যমে সানন্দ আন্তর্জাতিক ক্ষেত্রে একটি উদীয়মান সেমিকন্ডাক্টর ব্লাস্টার হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি আরও বলেন, ভারত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে। একে বিকশিত ভারতের রূপরেখা এবং মেক ইন ইন্ডিয়া কর্মসূচির দ্বিতীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তিনি।
1: 5 সাল পহলে ভারত নে সংকল্প লিয়া থা কি দেশ কো সেমি কন্ডাক্টর হব বানায়েঙ্গে। হম ডিজাইন ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া কে মন্ত্র

0: को लेकर आगे बढ़े और आज देश के तीसरे सेमीकंडक्टर प्लांट में भी चिप पैकेजिंग का कमर्शियल प्रोडक्शन शुरू हो रहा है।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মাধ্যমে রাজস্থানে পরিকাঠামো, জ্বালানি, পরিবহন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সুবিধা হবে। প্রধানমন্ত্রী যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন। এরপর তিনি বালুতারা জেলার পচপ্রদায় দেশের অত্যাধুনিক গ্রিনফিল্ড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়া সংঘাতের ফলে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছিল, তবে সময়োপযোগী সিদ্ধান্ত, যথাযথ কূটনীতি এবং জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভারত সফলভাবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। যখন অনেক দেশ জ্বালানি সংকটের সমস্যার সম্মুখীন, তখন ভারত পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করে কার্যকর কৌশল গ্রহণ করেছে এবং নিজস্ব কূটনীতি প্রয়োগের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে।
0: हमने संकट शुरू होते ही रिफाइनरीज के सामर्थ्य पर फोकस किया। औद्योगिक काम के लिए जो गैस बनती थी उसकी जगह रिफाइनरीज को रसोई गैस एलपीजी बनाने के लिए कहा गया और 7 दिनों के भीतर भीतर एलपीजी के उत्पादन में बढ़ोतरी हुई। पहले जो 35,000 मैट्रिक टन एलपीजी का उत्पादन देश में होता था, संकट के दौरान वो 54,000 मैट्रिक टन बढ़ गया।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ডিজিটাল সংস্কারের মাধ্যমে দেশের উপভোক্তা বিষয়ক বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেছেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর এক নিবন্ধ উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনার পর ই জাগৃতি প্ল্যাটফর্মটিকে আরও পরিমার্জিত করা হয়েছে। ই জাগৃতি প্ল্যাটফর্মের ওপর লেখা এই নিবন্ধে মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, এর লক্ষ্য হল একজন উপভোক্তার অভিযোগের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটিকে ডিজিটাইজ করার মাধ্যমে ভারতের উপভোক্তা বিচার ব্যবস্থার আধুনিকীকরণ করা। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 থেকে 8 তারিখ পর্যন্ত ইন্দোনেশিয়া রাষ্ট্রীয় সফর করবেন। এটি হবে ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী মোদীর চতুর্থ সফর এবং 2018 সালে মে মাসে ভারত ইন্দোনেশিয়া সম্পর্ককে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার পর প্রথম দ্বিপাক্ষিক সফর। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ জানিয়েছেন, আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশনে সরকারি প্রস্তাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন দিয়েছেন। এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ বিতর্ক, আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ উৎপাদন ও প্রযুক্তি ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জামের রপ্তানি 38,000 কোটি টাকা ছাড়িয়েছে, যা এক রেকর্ড। নতুন দিল্লিতে একটি বেসরকারি সংবাদ মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, 2013-14 অর্থবর্ষে এই রপ্তানির পরিমাণ ছিল 686 কোটি টাকা। মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে তৈরি প্রতিরক্ষা সরঞ্জামের প্রতি বিশ্বব্যাপী ক্রমবর্ধমান আস্থারই প্রতিফলন এটি। শ্রী সিং আরও বলেন, 2025-26 অর্থবর্ষে বার্ষিক প্রতিরক্ষা উৎপাদনের পরিমাণ 1,78,000 কোটি টাকা ছড়িয়েছে, যা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 2014-15 অর্থ বছরের তুলনায় এই পরিমাণ প্রায় 3 গুণ।
2: আজ আমার ডিফেন্স প্রোডাকশন মোর দেন 1,78,000 কোটি পৌঁছ চুকা হয়। 7-8 সাল 9 সাল পহলে তো আমার ডিফেন্স প্রোডাকশন অ্যাপ্রক্সিমেটলি 46,000 কোটি থা। ডিফেন্স এক্সপোর্ট ভি রেকর্ড 38,000 কোটি রুপে সে উপর পৌঁছ গিয়া হ্যাঁ। মানে আপনি বতলানা চাহুগা 2013-14 মে কেবল 686 কোটি থা, যো আজ বড়কর 57 টাইমস বড় চুকা হ্যায়।
1: প্রতিরক্ষামন্ত্রী মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় মোবাইল ফোন উৎপাদন ও গাড়ি রপ্তানির পরিমাণ বৃদ্ধি, দেশীয় প্রযুক্তিতে রেলের ইঞ্জিন তৈরি এবং ডিজিটাল পরিকাঠামো শক্তিশালী করার বিষয়গুলো তুলে ধরেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে AIR নিউজ কলকাতাতে। বিধায়কদের কাজ শুধু আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়া নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠাও তাদের অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে কোনো বিধায়ক জনস্বার্থে প্রশ্ন তুললে সরকারের তা ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মনে করেন। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত

0: সদস্যদের ওরিয়েন্টাল কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ বলেন, জনগণ বিপুল আস্থা ও বিশ্বাস নিয়ে বিধায়কদের নির্বাচিত করেন, তাই সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব।
1: আপনি নৈতিক জিম্মেদারি বন জাতি কি কালখণ্ড কি বিধানসভা কে সদস্য রূপ মে আপনি বিধানসভা কে অন্দর আপনি বক্তব্য আপনি বিচার আপ সংসদীয় সংবাদ চর্চা লোকের কি অপেক্ষা আকাঙ্ক্ষা চুনৌতি और उनको सपनों को पूरा करने का दायित्व आपका है, लेकिन राज्य की आकांक्षी राज्य की जिम्मेदारी भी आपकी है।
0: ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মদিবস পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী সোমবার রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তার প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেবার কথা। বাংলার ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পূর্বতন সব সরকার কোণঠাসা করে রাখার চেষ্টা করেছে বলে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মন্তব্য করেছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সার্ধশতবর্ষ উদযাপনের প্রাক্কালে আজ কলকাতায় ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে এক দেশ এক বিধান এক নিশান শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। সেখানেই তিনি একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়, প্রবীর ভট্টাচার্য, ডক্টর পুলক নারায়ণ কর, রণজয় বিশ্বাস প্রমুখ। দেশজুড়ে গ্রামীণ এলাকায় সাশ্রয়ী মূল্যের দ্রুতগতির ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দিতে বড় উদ্যোগ নিয়েছে বিএসএনএল। পাকিস্তানের বালুচিস্তানে সেদেশের নিরাপত্তা কর্মীদের দুটি পৃথক অভিযানের পর 3 জন তরুণ বালুচ যুবক নিখোঁজ হয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলি জানিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী 4 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাতের আরও কিছু অংশে, হরিয়ানার বাকি অঞ্চলে, পাঞ্জাব এবং রাজস্থানে প্রবেশ করবে। বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16-এর প্রথম খেলায় কানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে হিউস্টন স্টেডিয়ামে। খেলা শুরু হবে রাত 10:30। অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে। খেলা শুরু হবে রাত 2:30। রাউন্ড অফ 32-র শেষ ম্যাচে আজ কলম্বিয়া ঘানাকে 1-0 হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠেছে। এদিকে রুদ্ধশ্বাস ম্যাচে অতিরিক্ত সময়ের খেলায় আর্জেন্টিনা কার্বোভার দেখে তিন।
2: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে কিরণ শর্মা। मुख्य समाचार। भारत और इसराइल के बीच द्विपक्षीय निवेश समझौता लागू हुआ। प्रधानमंत्री नरेंद्र मोदी ने राष्ट्रपति ट्रंप और अमेरिका की जनता को उनकी स्वतंत्रता की 250वीं वर्षगांठ पर बधाई दी। ईरान के पूर्व सर्वोच्च नेता आयतुल्ला सैयद अली खामेनेई का 6 दिवसीय राजकीय अंतिम संस्कार तेहरान में शुरू हुआ। DR कांगो में संयुक्त राष्ट्र शांति रक्षा मिशन के अंतर्गत सेवारत भारतीय सेना के 651 जवानों को संयुक्त राष्ट्र पदक से सम्मानित किया गया। और फीफा विश्व कप में राउंड ऑफ 16 के पहले मैच में आज रात टेक्सास के ह्यूस्टन में कनाडा का सामना मोरक्को से होगा। अब समाचार विस्तार से। भारत और इसराइल के बीच द्विपक्षीय निवेश समझौता BIA आज से लागू हो गया है। इस समझौते पर पिछले वर्ष सितंबर में नई दिल्ली में हस्ताक्षर किए गए थे। वित्त मंत्रालय ने बताया कि ये समझौता द्विपक्षीय आर्थिक संबंधों को मजबूत करने तथा निवेश का एक सुरक्षित अनुमानित वातावरण सुनिश्चित करने की दिशा में एक महत्वपूर्ण कदम है। मंत्रालय ने कहा है कि ये समझौता निवेशकों के निवेश की सुरक्षा के मामले में मजबूत होने के साथ साथ वैध सार्वजनिक नीतिगत उद्देश्यों के अनुरूप संप्रभु नीतिगत स्वतंत्रता बनाए रखने के लिए पर्याप्त लचीला भी है। BIA अंतर्राष्ट्रीय निवेश कानून के आधुनिक सिद्धांतों और विकसित होते न्यायशास्त्र को भी दर्शाता है। मंत्रालय ने बताया कि BIA से सीमा पार निवेश गतिविधियों में वृद्धि होने और भारत और इसराइल के बीच आर्थिक साझेदारी और मजबूत होने की उम्मीद है। गृह मंत्रालय ने पाकिस्तान स्थित 23 व्यक्तियों को गैर कानूनी गतिविधियां रोकथाम अधिनियम के अंतर्गत आतंकवादी घोषित किया है। ये लोग जैश ए मोहम्मद, लश्कर ए तैयबा और अन्य संगठनों से जुड़े हुए थे। मंत्रालय ने कहा है कि देश और नागरिकों की सुरक्षा के लिए सरकार हर आतंकी मॉड्यूल को खत्म करने के लिए प्रतिबद्ध है। एक रिपोर्ट।
3: गृह मंत्रालय द्वारा आज घोषित किए गए 23 आतंकवादियों में से 17 पाकिस्तान के, जब

মানাদে এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে আমরা শুনছিলাম এ গান। কালাবাজার ছবিতে এবারের শিল্পী মোহাম্মদ রফি।

আজকের এই রাতে এই সময় আপনি সঙ্গে নিয়েছেন আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গ, শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। কালাবাজার ছবিতে এবারে দ্বৈতকণ্ঠে গীতা দত্ত এবং সুধা মালহোত্রা।

0: কালাবাজার ছবিতে এবার শিল্পী মোহাম্মদ রফি।
1: ও হো হো খোয়া খোয়া

কালাবাজার ছবিতে আমরা শুনছিলাম মোহাম্মদ রফির কণ্ঠে গান। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শুনব গোরা আউর কালা ছবি থেকে কয়েকটি গান। প্রথমে দ্বৈত কণ্ঠে মুকেশ এবং লতা মঙ্গেশকর।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। 297.6 মিটারে প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। এ অনুষ্ঠানে আজ সবশেষ শিল্পী মোহাম্মদ রফি, ছবি গোরাউর কালা।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ সবশেষে আমরা শুনলাম গোরা আউর কালা ছবিতে মোহাম্মদ রফির কণ্ঠে গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন আমরা জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তর প্রেরিত আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। এই পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণভাবে মেঘলা আকাশ, বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94%, সর্বনিম্ন 69%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.5 মিলিমিটার। আমরা জেনে নিলাম আগামী 24 ঘন্টা কলকাতা সন্নিহিত এলাকার আবহাওয়ার পূর্বাভাস। এবার আজ অর্থাৎ 5ই জুলাই রবিবারের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে সঞ্চয়িতা প্রচার তরঙ্গ, প্রথম অধিবেশন সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল, শিল্পী সুমতি মুফতাতওয়ার। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী বনানী চক্রবর্তী। 6:35 রামচরিত মানস পর্ব 162। 6:45 ভক্তিগীতি, শিল্পী সুদীপ চট্টোপাধ্যায়ের 7:10। যুবনী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় মল্লিকা চৌধুরী। 8:30 বাংলা হিন্দি শিক্ষার আসর বাগধারা, উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী। 9:00 নজরুল গীতি, শিল্পী সুদক্ষিণা বসু। 9:10 লোকগীতি, শিল্পী দেবাশিস রায়। 9:30 গিটার, শিল্পী গীতা দেব। 9:40 রসধারা, বিষয় প্লাস্টিক মুক্ত ভারত। 10:30 বৃন্দগান ও সঙ্গীত শিক্ষার আসর, ওড়িশি গান কেউন বিয়ামাধারী, কথা কে সি পানিগ্রাহী। এরপর বাংলা আধুনিক গান শুনবেন। 11:00 পোস্টবক্স নম্বর 111। 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন, উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়। 11:10 আবারও পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী সায়ক বড়ুয়া। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী বনানী চক্রবর্তী। 5:20 উর্বশী, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিষেক মণ্ডল। সন্ধ্যে 6:30 ICC মহিলাদের টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনালের সরাসরি ধারা বিবরণী শুনবেন। এরপরে অ্যাপে যে সমস্ত অনুষ্ঠান শোনা যাবে। সন্ধ্যে 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 নজরুল গীতি, শিল্পী সুদক্ষিণা বসু। 7:30 দর্পণ, শিল্পী উপস্থাপনায় প্রীতি মুরারকা। 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা তর্জমা, 9:16 স্পটলাইট, 9:30 হিন্দিতে জাতীয় রূপক অনুষ্ঠান, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উইশ এ সং, রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সকাল 6:00 সুভাষিত অনুষ্ঠানে বাইবেল থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কথিকা, মশারির মধ্যে বেগুন গোত্রীয় ফসলের চাষ বলবেন সোমাগিরি, 6:40 আপনার স্বাস্থ্য, কোন পাতা কোন রোগে পর্ব 3 বলবেন ডক্টর সুবল মাইতি। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনের

সুচিস্মিতা গুপ্ত ও অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, 8:00 বিজ্ঞান ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি পর্ব 12 প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ শিল্পী সায়ক বড়ুয়া, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশুমহল বিষয় দৈনন্দিন জীবনের সামাজিক দায়িত্ববোধ এবং সাক্ষরতা, এরপর ছোটদের কল্পনার জগৎ নিয়ে একটি অনুষ্ঠান। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন রিঙ্কু নন্দী এবং সবশেষে আবৃত্তির আসর উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। সকাল 10:30 গানের ভেলা উপস্থাপনায় শ্রাবন্তী মৈত্র, 11:00 যুববাণী অনুষ্ঠান 21-এর সাহিত্য উপস্থাপনায় স্বাগত মুখোপাধ্যায় ও মৌলিক সরকার, 12:00 সঙ্গীত শিক্ষার আসর পরিচালনায় অলোক চট্টোপাধ্যায় রাগ ভৈরব, 12:15 লোকগীতি শিল্পী দেবাশিস রায়, 12:30 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর, এরপর গল্পদাদুর আসর, সবার জন্য শিক্ষা এবং জাতীয় সংহতি নাটক আনন্দ নাড়ু অংশগ্রহণে আত্মজা গোষ্ঠী উপস্থাপনায় শান্তম চক্রবর্তী, 1:45 দ্বিজেন্দ্র গীতে অতুলপ্রসাদের গান, 2:00 অনুরোধের আসর, 2:30 নাটক লাতুয়া ওঝার কাহিনী রচনা রমাপদ চৌধুরী অনুবাদ শঙ্কর দাশগুপ্ত প্রযোজনা জগন্নাথ বসু, দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন এ সপ্তাহের খেলোয়াড় উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু, 5:30 যুববাণী অনুষ্ঠান সুরের ক্যানভাসে উপস্থাপনায় তৃষিতা সাঁতরা, 6:05 সাঁওতালি অনুষ্ঠান এবং 6:15 আবারও সাঁওতালি অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রথমে লোকগীতি সাঁওতালি টুডু ও সহশিল্পী লোকগীতি পরিবেশনায় মালতি টুডু ও সহশিল্পী বৃন্দ, এরপর 6:15 একটি বিশেষ অনুষ্ঠান শিক্ষা হলো উন্নতির আলো সাক্ষাৎকার ভিত্তিক এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন অধ্যাপক শান্তি সোরেন, এরপর লোকগীতি পরিবেশনায় এমএলই হেমব্রম ও সহশিল্পী বৃন্দ, 6:38 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর, পরে যাত্রানুষ্ঠান জ্যোতির্ময়ী বিনোবা রচনা দিলীপ গঙ্গোপাধ্যায় পরিবেশনায় শিবপুর সংস্কৃতি সঙ্গম, সন্ধ্যে 7:30 সমীক্ষা, রাত 8:00 সবিনয় নিবেদন উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 8:30 শ্রোতাদের জিজ্ঞাসা অনুসারে প্রথম স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায় প্রযোজনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, 8:55 এ মাসের গান গান বৃষ্টিমুখর বেলায় শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুর আর্য চৌধুরী, 9:00 শিক্ষাঙ্গন থেকে ফুলিয়া শিক্ষানিকেতন থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক, 9:30 শ্যামা সঙ্গীত শিল্পী সুদেব চট্টোপাধ্যায়, 9:50 গিটার শিল্পী গীতা দেব, রাত 10:00 রবিবাসরী অখিল ভারতীয় সঙ্গীত সভা বাঁশি পণ্ডিত কৈলাস চন্দ্র শর্মা, এটি আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন, রাত 11:00 লোকগীতি শিল্পী দেবাশিস রায়, 11:10 বাংলা ছায়াছবি ও আধুনিক গানের অনুষ্ঠান। শুনছিলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতার প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:07 হয়ে 18 সেকেন্ড। জয় হিন্দ।